পার্থক্য নুকুমে আল্লাহকে হাজরতং আন্নানেতে আদি এ গে তেরে নিকমেতে বোডাবে গে মিহুন বুনানেতে হামাকশ্বরম তিমম্মে মিতিবি তেবা মিহুন তবাবে গেনে ফাহে তেবা মিহুন আল্লাহকে আজাবং খুড়া মিম্বরে নময়েস তিমম্মেঙ্গে কিবেন দুরুখদ্দে বিদানে হিজে এওরেম বুনানেতে আল্লাহ তিমম্মে না থেদমগু দেখে বিনম তেবা মিহুন তিমম্মে থেদমগু দেখি মুহে তিমম্মেং খেন নুকুরিয়েস নুয়াত কে কুরিয়েস তিমম্মেঙ্গে মচ্চং হাম হামাবেগিমে ফিলন দানে থানে তিমম্মে নখন্ুয়ে

আদি এউরং আল্লাহ শরীকুম লুয়ে এই এউরং একলাঙ্গে মগুম মিসকুম ফরিদুমটকে খলেগ ফানু বিদাল ওয়াশে তেবামিহুম দুনিয়ে মতিগা আরাম কুল্লান্তি বেশ ফাহে হামা কশরুম তেবামিহুম এমবুর দিমবনি নারকয়শে।

আদি একলাঙ্গে হাদ্রতিয়া ব্যামি হুন দেন বিক্ষোমে ইচ্ছে একলাঙ্গে তিয়া ব্যামি হুন দিব্যে আল্লাহগে নিয়মিয়া ব্যামি হুন গুণানম তিয়া ব্যামি হুন্নক এ নিয়মিত আদেন নুকুরে হুটে হামাকশ্বরম ইনসানাই আনিয়া বিরবুম বড়ু শুকুরুকুরুন নেমি হেকে

আলামেঙ্গে বেরি রসখালাক হামাকাশরং আলুগে দারিং খুরে বায়াকু গাহের রুখেন ওয়া দিগা হরমেত্রি কুরব্বা ফাওয়া ই বরসখালাঙ্গে গেফুল আরিহুগা ওয়াজম বেরি কফিমে আলুগে বেরি রসখালাক এউরেন নামাত কায়েম কম উলমঠকে ফাহে মি সকুং কুরে বায়গে হিত এউরেঙ্গে ফরাত লম্বাওয়ান দে আদি মেওয়া তকুং এউরেন রিজকু দেওয়ান দে এই এউরেন শুকুর বেরি উমঠকে

ফাহে আল্লাহ একলাঙ্গে রাসূলুন্না কুরাব্বা ফাওয়া ওয়াদা খিলাফ ওডিগন্নবান খম খলেফানু হিফুল নুকুরাব্বা হুশকমে হামা কাশরুম আল্লাহই বদলু হিপ্পেমগে ভেরি আজিজ ওয়ান্ত রাসকলাঙ্গে।

0: হামাকাশ্বরম আল্লাহ হক গদগা উডুতকাই বিং হদ্দবা ফাওয়াকং তিবায়কন নেগে হেই একলাগে ইরাদ কুরব্বানমা তিয়বামি হুন নেতকল্লব্বা আ মখলুগুন থাকে গেনবা ফানেতে
1: ওয়া মা যালিকা আলা আল্লাহি বিআজিজ
0: আদি একান্তং আল্লাহং উন্দগু কামকন্নুয়ে

তখন নুকুমে আল্লাহকে হাদরতং আন্নানেতে আদি এ গে তেরেন নিকমেতে বোডাবে গাই মি হুনা বুনানেতে হামাকাশ্বরং তিমাম্মেম মিতিবি।

আদি এউরং আল্লাহ শরীকুম লুয়ে এই এউরং একলাঙ্গে মগুম মিসকুম ফরদুমটকে খলেগে ফান বিদাড় ওয়াশে তে ব্যামি হুম দুনিয়ে মতিগা আরাম খুল্লন্তি বেশ ফাহে হামা কশন তে ব্যামি হুম এমবুর দিমবানি নারকায়শে।

আদি একলাঙ্গে হাজরতত তিয়া ব্যামি হুন দিন বিক্ষোম মে ইচ্ছে একলাঙ্গে তিয়া ব্যামি হুন দিব্যে আল্লাহকে নিয়ামত তিয়া ব্যামি হুন গুণা নামা তিয়া ব্যামি হুন নাক এ নিয়ামত আদদেন নুকুরবে হুটে হামাকাশবরম ইনসানাই আনিয়া বেরবুম বড়ু শুকুর করুন নেমি হেকে

আলামেঙ্গে বেরি রসখালাক হামাকাশরং আলুগে দারিং খুরে বায়াকু গাহের রুখেন ওয়া দিগা হরমেত্রি কুরব্বা ফাওয়া ইবরসখালাঙ্গে গেফুল আরিহুগা ওয়াজম বেরি কফিমে আলুগে বেরি রসখালাক এউরেন নামাত কায়েম কম উলমটকে ফাহে মিসকুং কুরে বায়গে হিত এউরেঙ্গে ফরাত লম্বাওয়ান দে আদি মেওয়াতকুং এউরেন রিজকু দেওয়ান দে এই এউরেন শুকুর বেরি উমটকে

আলা মেঙ্গিভেরি রাসখালাক হিসাব কায়ম ওয়া দুহ আলা আশাই আড়ুগে মাইম বাফাই নাশাই মুমিন থাকুন নাফাফা ফুসাওয়াহান দেব।

আল্লাহ গাফিলে বডিগিম ওয়া কাম কালেগ ফানু হিফুলু নুকুরাব্বা হুশকামে একলাগে ইউরেম ফাসকুরাব্বা কাং কাশওয়ারি খান্তা বডুয়ে লোতং হুলুয়ে দুয়াহ কশে।

0: কি এমবেহা মিসকুন এইন ইনজার কুরেবু মটকাই এঙ্গেউমকে আদি হামা কশ্বরুম একলাঙ্গেই এক্কওন্ত কলাঙ্গকম এউরেন দেনগত মশাই আদি বুদ্ধিগ আহুলুরিং নসেহলিবগত মটকে
1: কিরত কুরআন গদিবে তরজমা দেম মিগিনস্তিনি সূরত ইব্রাহিম আশারবন আয়াতুম ফশাগিং এ সূরত ফানসাস দেবন আয়াতু গনিয়েল আদি সূরত গনিয়েল ترجمہ ودال دیوا فاونی ڈاکٹر محمد حنیف
2: ইলমি নুরুং হিত্তং আরোকুরুয়া দেদুনিয়েগে বাজ্জবেরিকমা মগু দক্কাদে
3: তুলহেয় ফুদুনতেরি উফাবেরদিরুলমকা রাস্তা ফাহিকোত্তে
2: উম্মিদু আকোদ্দি একনিবেরিকং ফিলুয়াদে
3: দিবেহরাজ্জেগে আডু
2: ইংহা 1740 কিলোহার্টজ মিডিয়াম ওয়েভ
3: 89 মেগাহার্টজ এফএম ব্যান্ড

0: নিউলিমুং ওকে মন্দা সফা তাকে
1: দুনিয়া দেখে ফাওয়া পড়েতি পার তাকে
0: ইনসাফকে তারা দমি উম্মেদ বদল করলে শখসিয়াতুম
1: রেগনুকে হামহিমে কামুগা রাইয়েতুঙ্গে হাল বেল্লোমা নুকুমে ড্যাঙ্গুলু বি কোম্বে ফ্লিত
0: রোমিনা ফারসিঙ্গে বড়তে রাসকান্তা কুডকাকু জেসফি কলিডারিত
1: এই হামেকানি তারিখ বিবাহক তাকিনু
0: এই দুনিয়াকে চাট বদল করলি হাকিকে হাদিসাতকে
1: এ হাদিসাতকা এ বাহক তবনি নীল কোরগা সেরিং ফেশিগে আন্দালুসকে পর্বতকা হামে পেতুরিফা কুরিপোশি কমমে হোম দুহে কেহেন্দনু আগগড তিরিহু
0: রিপিট অঙ্গার দহগে বেন্দরু একেজ্জে হায়রু
1: আদি হোনি দহগে রোসি হাগড তিরিহু
0: এঙ্গা 741 কিলোহার্টজ মিডিয়াম ওয়েভ আদি 89 মেগাহার্টজ এফএম ব্যান্ড
1: দিবিরাচ্চি কেয়াডু
2: হা তরেওয়ানো তরেওয়ানো কুড়কো কাসত কল্লনি বন্ধ গোন্ন ইরদ
3: রানি
4: আ কিয়াবল রানি কে হিংহম জহমক মাড়ু আহাফান
5: জিহান গে মম্মা মেনা বদল কলং গে গস পলাশে বুল
4: ড্রিঙ্ক কুচ্চ কুড়ু গে পেলত
2: কুচ্চ গ বেনু মি তনক
4: আঙ্গে কুচ্চ কুড়ু তিম পারে
1: এহারা মিহারু গে তাফাত ইহুসাস তাউ গে রেডিও ড্রামা তা দেবরাজ গাড়ু গে ইউটিউব চ্যানেল লু মিহারু আডুস ওয়ালে বেনে দেবরাজ গাড়ু গে ইউটিউব চ্যানেল আবা সাবস্ক্রাইব কোলাবা
6: আসসালামু আলাইকুম
7: ওয়া আলাইকুম সালাম দন্তা হাল কিনতা
6: দন্তা হাল রাঙ্গাড়ু ফাতুন কোকো বালি বেউলে কাঙ্গেতা
7: আ দন্তা কমমে দোকো সালু বালা বেণু মাহিতেরিকা ফোর কোদ্দেমু মিদানি দন্তা কাম্বুড় নোয়ে ফাতুন কোকো একান্য নোয়ানে কোকো একান্যুলেতি ডক্টরে দাকামেস তাদিওয়ানেতা এহমে মেকামে সার মে মারা ফরওয়াতেরিকা মায় কিয়েবা কোরা
8: এমএ সীতাবেগেন বা থেতু মগুগ সাবিতুবে হুরুমা
9: ইসলাম দীনুগে আকীদা বরকত কুরুমা
8: দেতুনিয়েগে হায়ায় বাজ্জবেরি কুরুমা
9: ইসলাম দীনুগে কঙ্কমা গুলেগতুং দীনি ইলমবেরিনা সুয়াল কুরফা

0: මේ රජගඩ මිගඩේ අරගුන් මැ ස්ටඩියම් වගතුන් කුරියම් මේකෙන් දැනි ෆයි හිතුමයි මියදුග ප්‍රෝග්‍රම් ග අරගුන් මෙන් වාහක දක්කාලම මිතැනි Environmental Regulatory Authority in the Mongana Hidmeta Kagulagoto Medga program ga Argun Menakumi Parivatagamani Environmental Regulatory Authority Director Ripat Naim Adi Assistant Environmental Conservation Officer Amnat Maliha Ibrahim then Argun Menga Medga program ga Hunterina Parivatagan Muga Fursato Ivaka de Separ Tanavala Emma Kulva Muganda Argun Menga number Ketinitin and Hatare Sumenghai then Kurimes and Ripat Pahan Kurabi Tarak ke masro dauga ane environmental regulatory authority la mi kada tak ekurawa kada to irshad tak ema fundi la pe irshad kinetto tibe from mi ekal kankam kurawa mugendawani emi hu irshad ta ane mi ha ko bisalaka rajya ko fiha ko ngeduni nuni ama farat ko ngeduni ego ta emi ha irshad den mug kankam kinetto kore gendawani
1: ad alona hine e den devahake ekkumaki alomen de hudda me ar hudda den bodam yonnani den e alome ki gavata ho ke tam fisi kore ki de gavata ko got den je hudda ro mali hada me bidalo e hima ko fa sar hatta ho ga photography noni tira sa kuru ma hushala farata ko hushala mi application de tere alona amal kor ho ma de got alomen de hori ha hidmate ge sama ki kahala sop ista ke bhore then ega muddata balara alu menna hawal ka fur gawa tawge bhore muddata ge jahafa pai gawa tawge bhore misal ga had dustere ga jawab de ene ba gawa taw hunna ne madu ke tin dustere ga jawab de den bi asawa ka adu gawa taw ge jahafur kam gawa bi sal me war sawa mi amun hidme de muga ikki ka hala masaket mi koro mi dani den den me vidalvi lafaya irshad ge sama de gote mina ne gote ki hama sarkaro ge nu ne amul farat kun skor mo na kamaka iyare ke masakata gulege fanni lafa hoduma alumen edijia malumen e ebe funna onna hiter kama kay barudu meddinu e gotan ebe fun beenu mani bage kahala mawlu ma taketto nuni dirasa e koffa ege dirasa galiga oke kama katto badu mafahu e mawlu mata alumen ebe fun deni de ege turun alumen isnagaage misalka bage sector e kon nuni ofiha kun karumunda kanta takun timawashiya ne devi asare noni rangal asare koraka malumene devi feni jahalet galum ambille besama eki kadi rasa kuruma faho e beflunna edi rasa adiga kankama recommendation hulu mi hoshelu mi innani de magandu gote galumen hama emme bodam aseke mi korone alumen ge mi parent ministry mi environment ministry ge eki kantata kagule ge de ministry eki wara bodu fort for the year onna ministry etima avashike turu fena karanta anardama aya wargena kantatang ove dehema ehuri ha masaketa ko terein dehama ehama etima watta gule fori kantata vima ege terei gama ek war bodu kantake ek standards tan hiduma echis tan fees kurun adi komme masaketa vesmi construction noni kan korairwa adi e operate kurum annairwa msal kanardama age masakate vejji masake ඒශග් කුරා ඉරු තිමාවට්ට ශා මුන්න ශකුරා අසරු විහස් කුඩකෝ මෙනේජ් කුරුම එබේ ෆුලුම් කුරන් ජෙහෙ මසකෙත්තත් අවමෙන් දෙන ගන එබේ ෆුලුම් කුරුම මේ ෆොනුවන් ඒගේ ඉතුරුම් මසක කොන් නිම්මාෆා ඔපොරේට් කොරමුන් දායරු සම එරශග්ග රයිතුන්න නොනී මුජතුමා කුරාණ අසරුත දෙනගතුම ෆහ ඔපොරේට් කොරායරුස් කංකන් කොරමි ගොතුගේ ස්ටේන්ඩර් තිමාවට ගොඩේ කන්තතෝග ස්ටේන්ඩර්ත අවම එකුදවාදුම ෆහ ඔබේ ෆ්ලෝන් කෑරීග මී එග කොත කන්තමි කොරණි
0: එම දැන් කොබැතො මී ඊආරුවෙන් අල තාරප් කොරමුන් අන්න හිදුමෙත්තයකේ තයාරම අන්න කන්තතයකේ
1: දෙම් ಮ್ಯಾಗಣಗೊತ್ತಗ ಇಆರ್ಎಯಿಂದ ಹಿದುಮೆತ್ತಕ್ಕೆ ಗವಾಯತ್ತಕ ಗಾನೂನು ಅಳುಮ ರೆಗ್ಯುಲೇಟ್ ಹೇವಿಮತ್ತ ಗಾನೂನ ಗವಾಯತ್ತಕು ಅಳುಮೆನ್ನ ದೆನ್ ಒನ್ನ ಹಿದುಮೆತ್ತ ದೆನ್ ಮಿ ವಗುತ ಅಳುಮೆನ್ ಹಮ ಎಮೆ ಬೊಡು ಎಕ್ಕಮಕ ಮಿ ಕೊರನಿ ಕೂರಿನ್ ದೆಮುಗನ್ನ ಹಿದುಮೆತ್ತ ಇತುರ ಹರದನ ಕುರುಮ ಮಿ ಹುನ್ನ ಫಸೇಹೆ ಕೊದ್ದಿನು ದೆನ್ ಏಗೆ ವರ ಬೊಡು ಕಮೆನ್ ಏಕಿ ಈ ಅಳುಮೆ ಹಿದುಮೆತ್ತ ಡಿಜಿಟೈಸ್ ಕುರುಮ ವನ್ ಗೌ ಪೋರ್ಟ್ ಎ ತಾಕು ಹುರಿ ಹಾವೆ ಫ್ಲೋನ್ ಹೊರೆ ಹಿದುಮೆತ್ತಕ್ಕೆ ಲಿಬೇನ ಗೊತ ತರ್ತೀಬು ಕೊ ಮಿಕನ್ ಕೊರಗೆ ಅಳುಮೆಂಗ್ ಮೀ ಸರ್ಕಾರ ಮೈಂಡ್ ಕೋ ಅದಿ ವನ್ ಗವ್ ಗೆ ಹೆಮ್ ಬೇಫ್ಲುನ್ನ ಅಕೀಗ ಅಳುಮೆಂದ ಮುಂದ ವಕಿ ವಕಿ ಹುದ್ದ ತಕ ಅದಿ ಹಿದುಮೆತ್ತ ಡಿಜಿಟೈಸ್ ಕುರುಮಗ್ ಮಸಕ್ಕೆ ಮಿ ಕೊರಮು ಮಿ ದಾನಿ
0: ದೆಮ್ ಮೀ ಇಆರ್ ಫೋರ್ ಕೊ ದೆ ಹಿದುಮೆತ್ತೋಗೆ ಫೆಂಬರ್ ರಂಗಳು ಕುರುಮ می ایتورا کورم مگند وا کاندتا یگی کو بہتو دین امرایتون ہیلن تیر کورما کون کال مسکت تک تو کورم مگند ونی
1: دے آلمن دکی گوتو گ دتی ما وشی گ دائرہ گ رگو لیٹ ہوی می کالمن ور بارو معلومات تک این افی اتا کے وا این افیس آلمن کی دین اے بے فرنا ہا معلومات تک ور گنا بینن تن کی می ہن کال وی فے کال وت دے آلمن می وقت کورم دے مسکت کی آلمن ملی بے ہوری ہا معلومات تک رپورٹ تک ای ہوری ہا سگس فسے ہے می ہن لبی دان کال گت تک ترتیب کرم ہاس کو می ہا دین ٹیکنالوجی دیم ور ফাসেহে ফরিহা বেফলম সামা স্মার্টফোন আচিস কিংগলো আতিবে ফোনু নোনি ওয়েবসাইট আকুন এত্তাকুন ফাসেহাইন হামা মি ফরিহা বেফলস পেনুমবা কাহালি কাহাল মালুমাত ফেন্নান গতাকা ইন্তিজাম তং মি একুলাবা দাউন মিহার মাসেকে মি কোরনি নলেজ বেসেন ডাটাবেস এক হাদা এ ওয়াসিল তা হাদা আদি এগা রশ ফেমবারগম সাদাকা এবিসকুম বেস বেফলগস বাকি রশেগে বাকি তিমাওয়টা বেহে মালুমাত হোদান پین وچ حالت گہ ہما گوس اتنوں اے معلومات لی بین کہ ہر گتہ می انتظام تا کرو داڑون ہی ونی اے گتہ ایک راوال ونی مہما ہوری ہب فون سر بڑا اے کن کم کو فس ہیوان ہن اے معلومات کن گا دیف کو تے انگی ہورے ایک کہ کن کم کو گگ ونی مما
0: تے اڑون من گے راجے گے سے پوری ہمایا کو فہوری کولی تکا دے دی پائی دیرے تک تے سے بہوری ہمایا کو فدے تو دین اے تک تے ہمایا کو فوارو گا بائی فارو اڑون من نے با اڑے وی گندے می اے تک تے بے نو کرا وا کرونی اے تک سک کے لون دین مگے کان کان کرا وا گد تو اے مکی ہور ک تو اے کان تتا نے مونیٹر کر گندے مونی تے پے پرو
2: اڑون من گے اننا نے می روٹین مونیٹر مونیٹرنگ মিহার টিমে লাম কসবি তত এগত আর মে আমাদের তেং মি মিনিস্ট্রি বেস গুড়িগে আর মে এখান মি মনিটরিং গে বরপটা গুড়িগে করি এগত ট্রিপস রেবিগে দেন মি কমপ্লেন্টস মিসাকা আর না সাকুয়াত এ সাকুয়াতে বেশ আমার রেকর্ড করে বিগেন এচএস মি রিপোর্ট করুমা মনি এস মনিটরিং থেরে ফল ওয়াকাং কাং এই
0: আর দেন একা সাকুয়া এল বিচা কোন কা ফেভারিট কে তো কি হাওয়া কা ফেভারিট আড়ব মগে দব তো
2: মি পুনা হে সাকুয়া দিবে দুহু মি ওয়াগুতুং হুট্টু একাম বেচে ওয়াগুতুং হুট্টু আবদস ইন মাসাকে কোরং দেন মি দেন ইনানি হাইদোস্তরেগা এ শাকুয়া লিবে ফারাতুং আউনমন রিপোর্ট কাং হিং কা দিয়া গুতু রিপোর্ট হুশায়ড় দেন বাই ফারো মিসালকা মি বাটল গতিবেনে বায়োস্ফিয়ার রিজার্ভ অফিস তত এবে ফোন গে সারা হাত দুগ হিঙ্গা কামে বেজে এবে ফোন আউন মানে রিপোর্ট ফোন ওয়ান আদি এ গে তুরু শাকু আদি বে ফারা তুম আউন মানে রিপোর্ট ফোন ওয়ান দে এ রিপোর্ট বিনা কো মি কানুনি গো তুম ফিওল ওয়ালা নাম এ এ প্রসেস দানি হে আনে হে একাং হুট্টু অং হাম ওয়াগ তুম আউন মে মাসাকে কোরং আপতেস
0: আলে এম এ কাল কাম কা গলে গো তুম শাকু আ হুশালম বেনুম ওয়া ফারা তাক কিনে তো ফুরসত হতি আ
1: আলো মহাদি হা মাদি হা এবিদালো আগে তো মে আলো মেন দেন এতি মাওয়াশি গে কতুন আলো মনে বার বার দেন শাকু আপস লিবে দে আই রাত করে বি আবার হে দে তরি মুজতমা এক গাল মে লম দে আর দে মালে গে আলো মেন অফিস ওয়ার কোড কো ইন নেরো মে হরি হা শাকু আয় কাম মি এটেন্ড বুম গ হা মা বার বড় দি কোন জন তা আলো মে হরে দেন এ গে আলো মহা ফাকো দে আলো মেন গে গিনা মাসকে তা মি দনি হাম এক এক মুসা তা কা বার বড় গায় কো গুলি গে দেন হাসকু আলম ফাহাকুদ রাজস্ব কাউন্সিল আদি রাজস্ব হুন্ন ফুদুং গে দারা তাও গে ওয়ার বড়তে হিতের কামা কি গা আলম মে মিদানি দেন হাম গিন ফাহারা রাজস্ব গা গিনাং আন্নানি হাম কানুমতি না রাজস্ব না গিন ফাহারতি মা আবশি কান্ত তাবেদি না গুন নোনি বিস না গুন নোনে কা কান্ত তাও গা দে আলম হাম এ রাশে গে কাউন্সিল নোনি এ সরহদ গুন ফুদুং গে হিতের কামা কি গা হাম বিহাস আবহাক মি একং কামা এটেন্ড বুম গে মাসাকে মে কোরে দন আলম হাম বড় বা ফাহাকুদ মেনু এ বেফুং গে বারদ আলম মিনো আর বড় লিবিগে একাম মে কোরে ওয়েনি platform se bhuri aluminge account ka the facebook account was e bhuri de almirat korebia ham kuriyta ga ituru platform tauga devhin mujtama ogina beenu kora hem platform tauga is harkaterum muge visnu nge bhuri
0: den misal ka rajya ge erashon eba anerasha gen de to gas ka rulru ka chi mi ham nagagen de to egota nagagen gen dairu ga mi konka hala hutte to mi hoden jeheni
1: ya ra edrasu edrasha mi ruggas kendu muga abo ekama hasa gawa de den e gawa tereng de wareg hudde mi nan mi hara mi hule rashegge vejjiya mun e rashegga e masekata taragege masekata ka gulege noni kommehin gahen nagam majbur wegen hama alien explain to proof of on ta kun daga ka manyamu fan sahavure madiyam rashege council ge hudde akiga iare hudanu lavesmi naga kuria ginde wata mi nani den hama amille fardunge ge ga hun amille mudaluge e gasuriyam e vese be frunna hama iare hudanu la council hudde akiga kuria ginde wata mi nani kam fansaha war genef nun e dashun ane rasha genda kam wanyamu yare yang bahut te kad lenje de mi hudda e de husalom mi nani hama wan gap medur ko fome de mi armen e ki kahal maluma ta mi hudda tinum kurin mi e bahodan den e dashun ane rasha hama gas kendiuma ki e ga hama e ki kahal mi risk himene kahal kant tim her rasha ga hunna gas ka gohna bali ka le chi hi fa agen go se hinda shaka gendum forso so boy den ya ki ga hama gina da ta kalo fas er shaku na ga agen mi hama ya e masakate re ga dum ges mi forso twara bodo e den er shon sha kalo fas ge dum ma ki hama mana ka me kamuga mi onna ni dem e ka hal bai kan ta horu ma ki ga rumen bala ka shwar ku ran ji kan ta ge bahure dem rumen mi e ki hal ma lumat mi hane ki hinet to re 40 ki hinet to gendani konkamet konbeto simawundani den hama elibe sarhaddu musalqa kos indenginda sarhaddu ghalata ebe fulun kanta qurani kihne to yas beluma fahu arme mi khudda mi du qurani
0: ah den falure shekun genda kamawanama
1: ei hama egagana ka e procedure mi inne ko falure shegge beden farata kam mi onnani e kamaka du ko free lining e ministry musalqa tourism kame vejia ministry of tourism und den oni fi ida nur kama du ko fonone ngama jamu fisheries ministry ge mehar sarkaroge e kama golon huri ministry yang innane commerce de ukur kamste me ministry ye kum fas ko fa onnane be frona concept enone master plan e men men ta kun gasna ga ge men ka hala mi tarage ge mashu hengi dane de hem be flung ho ta ka ki ga ati ege turun arun men ge hudde ya ka ki ga kore mi deveni
0: kadi mihar degadi 30 minute 46 second to me dewe rajya gadu megadi ga algun man kuriya megen dani fahi hi dumai me program he makuda kuda wagat kula ka pahare kas paddal kolan
3: fahi hi dumai

ফরাতকে দেনবং হোদতুল উত্তরপুরি মামিন্দু ম্যাজিস্ট্রেট কোর্ট নম্বর হাসতেক ফস্তল সাথে বি অবলিক তিহা সব্বিস অবলিক ফনার ইউলান ওয়ারিস কুরিত বেলুং মিদন্নব ফরাতুগে ওয়ারিস কুরনম আয়লি গুতুং হরিক একম বয়াঙ্ক হৈদুহুগে কুরিং লিউমকুং একং গাফলিফ মামিন্দু ম্যাজিস্ট্রেট কোর্টং ইংগেবং ইদেমে আল মরহুমা হাব্বা ফৌজিয়া ইস্তিহারুগে গাফলিফ মামিন্দু তিনিং অক্টোবর দিহা সব্বিস ফেলিদেতুল ফেলিদু ম্যাজিস্ট্রেট কোর্ট ফেলিদু দিহরাজ নম্বর হস্তে কনবার এ অবলিক দেহা সব্বিস অবলিক আশার ইউলান কোটং হাজিরুম গাজিয়া নম্বর দিহেং অবলিক জে তিনে সি অবলিক দেহা স্পন্সবিহাগুলে লাম কুণহন্দু আজুম হালিম আব্দুর রহিম আইডি কার্ড নম্বর এ একে তিনে নোয়িং হতরে একেং হতরে মীনাগে মচ্চং হুশেলি ফবা বা ফেলিদু ম্যাজিস্ট্রেট কোর্ট নম্বর দিহেং অবলিক জে তিনে সি অবলিক দেহাস ফান সার্ভিস গাজিয়া গুলিগেং হালিম আব্দুল রহিম কি দাওয়া ফোমায়কো রদ্দ করঞ্জেহে লেখিউন্ত হালিম আব্দুর রহিম হওয়াল কুরমটকা বা ফিলিদু ম্যাজিস্ট্রেট কোর্টং হাজিরুমা বেনুমে কোর্টং হাজির কুরে ফনুয়া মিহিকে বিমা দেহা সাব্বিস অক্টোবর তিরিশ ফোন দোহকে নোয়াগড়ি তিরিহা লাম কুণহন্দু আজুম হালিম আব্দুর রহিম আইডি কার্ড নম্বর এ একে তিনে নোয়িং হতরে একেং হতরে বা ফিলিদু ম্যাজিস্ট্রেট কোর্টং হাজিরুমা শাহ হাজির নোয়েজেনমা হালিম আব্দুর রহিমগে গায়ের হাজিরুগা মসল কুরিয় গেঙ্গুস নিম্মানিকং লাম কুণহন্দু আজুম হালিম আব্দুর রহিম ঙ্গমে ফনার অক্টোবর দেহা সাব্বিস আলগুনমেঙ্গে লোব্বে তিমাম্মা হেমবেরু লাকিলজ কাফ মালে ওয়াহিদা মুসাবণী দেহা সাব্বিস সেপ্টেম্বর ওনতিরিহুগ নিয়ায়ফে মম্মগে মচ্চ দারঞ্জনত ওয়াসিয়তে বানম দেহা সাব্বিস অক্টোবর তিরিশ ওন দুহগে কুরিং আলগুনমেন্না গুলুবা একন নিম্মেউঙ্গিদেমে আইলাক ফরাতুং ইব্রাহিম সাফিন ফোন নুয়েং হতে নুয়েং হতে আশে আশেং হতরে মোহাম্মদ জিয়ার হতে ফাহে ফাহে একে নুয়েং হতরে নুয়ে আলগন মেঙ্গে বাপ্পা হাদাল কুড়ুদু ফুশি ডেটসন হুসেন উমরওয়ানি দেহা সাব্বিস সেপ্টেম্বর তিরিহুগ নিয়ায়ফে বাপ্পাগে মচ্চ দারঞ্জনত ওয়াসিয়তে বানম এমএস দোহগে তেরেগ আলগন মেন্না গুড়ুবা একে নিম্মেউঙ্গিদেমে আইলাক ফরাতুং আদম হুসেন নুয়েং হাই নুয়ে দেসুমে হাতে নুয়েং হাতরে নুয়ে তিনে নুয়ে দে আলগন মেঙ্গে বাপ্পা হাদাল কুড়ুদু ফুশি ডেটসন হুসেন উমরওয়ানি দেহা সাব্বিস সেপ্টেম্বর তিরিহুগ নিয়ায়ফে বাপ্পাগে মচ্চ দারঞ্জন ওয়াসিয়তে বানম এমএস দোহগে তেরেগ আলগন মেন্না গুড়ুবা একে নিম্মেউঙ্গিদেমে আইলাক ফরাতুং আদম হুসেন নুয়েং হাই নুয়ে দেসুমে হাতে নুয়েং হাতরে নুয়ে তিনে নুয়ে দে আলগন মেঙ্গে মাম্মা তাদিও মিঙ্গিলি এন্দেরিমাগে আয়ুষত হাসং আস হোক্কোবণি দেহা সাব্বিস অক্টোবর একে গণিয়ায়ফে মাম্মাগে মচ্চ দারঞ্জনু তবসিয়তে বানম এমএস দোহগে তেরেগ আলগন মেন্না গুড়ুবা একে নিম্মেউঙ্গিদেমে আয়লাক ফরাতুং মাইমুনা আব্দুর রহমান হাতেং হাইসুমে হাইং হাতে নুয়েং হাতে মোহাম্মদ তৌফিক হাতেং হাতে তিনে হাতারেং হাতে ফাহে ফাহে আলগন মেঙ্গে মাম্মা মি মালিফ মজনীলো ফাতমত নজিরাওয়ানি দেহা সাব্বিস অক্টোবর তিনে কনিয়ায়ফে মাম্মাগে মচ্চ দরঞ্জন ওয়াসিয়তে বানম তিরিশ তোহগ তেরেগ আলগন মেন্না গুড়ুবা একে নিম্মেউঙ্গিদেমে আইলাক ফরাতুং ইয়ামিন আদম নুয়ে নুয়ে নুয়ে হাই নুয়ে দে নুয়ে মারিয়াম সুনেনা হাতে নুয়েং হাতরে নুয়ে নুয়েং হাতেং হাতরে আলগন মেঙ্গে দত্ত গাফতালবাদু হাইবু গাফতা ওয়াদু হাইবু জে আমনত ইব্রাহিম বনি দেহা সাব্বিস অক্টোবর তিনে কনিয়ায়ফে দত্তগে মচ্চ দরঞ্জন ওয়াসিয়তে বানম দেহা সাব্বিস নভেম্বর একে কুরিং আলগন মেন্না গুড়ুবা একে নিম্মেউঙ্গিদেমে আইলাক ফরাতুং আমনত ফরিশা নুয়ে নুয়ে নুয়ে সুমে সুমে ফহেং হতরে আলগন মেঙ্গে কোক্কো হেমওয়ের আরাহন্দু হেমওয়ের ওয়ান্ডারল্যান্ড শামাইল হুসেন বনি দেহা সাব্বিস অক্টোবর হাইগ নিয়ায়ফে শামাইল হুসেনগে মঞ্চ দরঞ্জন ওয়াসিয়তে বানম এমএস দোহগে তেরেগ আলগন মেন্না গুড়ুবা একে নিম্মেউঙ্গিদেমে আইলাক ফরাতুং আহমদ আব্দুল কানি হতেং হতেং হতে আশেদ্দেং আশেং আশে হুসেন নুয়েং হতেং আশে সুমেদ্দে সুমেং হতে আমনত লীনা হতেং হাইং হে ফাহেন নুয়ে

0: মুনিফুহি ফিলওয়াদি মালুমাত কে খজানা মুসলিকদে এমমে ইতবার করবে বাভেরিয়া
1: দেহি রাজ্যে গে আডু
0: ইনহাস হাতরস্তেক 49 কিলোহার্টজ মিডিয়াম ওয়েভ 89 মেগাহার্টজ এফএম ব্যান্ড
2: আলগুন মেন্না বোহি আবশ্যকি হামেক নিতিরুলে তনকবরে মুহিম উতনে এই আই লাইক ফেশু আদি মুস্তাকবাল ইসমে তিবেফরিং হুফেন্তা নিমুমা হামে ওয়াসল কোতে আলগুন মেমে তিবে তৈয়ারা

0: ara higyamil tabe kon men show me feshi me har gading e gar gadi ha mine tinga mani te be gulu wal ven nanut kol ven argumen ge number ki tini tini ha tere sumen hai sumen hai de mire ge show ga argumen mi dakkan mi ule wahake ke hama argumen abade sama dakkan je wahaka ta mi dakkani mire esme ti hama e ha muhim maulu bidesi mase ke tere rajye ga mi gina wasa ba gule ko targumen mi wahaka dakkani me de rajye ge masakat ke ma hola balair em masakate ga bidesi baveri nuwa nuwa emihege emihunge ayan nuwa daaira nete denne vistoga kanu anehnundu divenge episode ge maagandu daaira faturirikam ga vesti vehna bore gene hama bidesi adi divenge neyar kam ga buna masserikam ga esme ara hama fenna ne bidesi ne denne vesama doga kanu ane adi hama mikala ektak kame henuntu mi faarita ko gaya mi setunge got ke sama fene mi masike kurata den deas baavis vanar ge bo hemanum balairu rajye ge muli aabadi yaki first lakh ka fanar has is te ka baavis mi unge rajye nispeva 3 lakh ka adde ha deha sais te ka fansas e dive hina 1 lakh ka 33 sais tin se te ka te pi desi ना एकोगमी राज्य के जुमला आबादी के सब्बीस इंसत विदेशी राज्य का दिल्ली मंगाना का बोहे मन तको मेवनी फाहगे फा मिहार व्यंति शोक बैरे का स्कूल फा अस्सलाम वालेकुम
1: वालेकुम सलाम
0: हाय अमित कब हाल की ने तो
1: आज रंगल ये बेसन के हाल की
0: ने तो नंगल रंगल कब क्या हिसाब है का अमित मेरे
1: मेरा तो गुफा
0: गुफा रुगा हम
1: लब्बा
0: ए हिसाब करनु दे तो हम हुनन जेने हिसाब ধাতুরে নুদেবে তো এহেন রাশকা
1: লাব্বা দেন হবে রাশকে মাছকে কুরান
0: হে মেম রাশকা এহেন রাশকা দাক গাস্তে নস কুরান দে তো
1: লাব্বা এ রাধু করে দি আমরা রাধু হই আমরা কেতে
0: মাছকে তো করে বে রাশুগা দো এ মেরে সাম মাছকে তো গেওয়া কমে দকানি বিদেশি মাছকে তেরি গেওয়া ক কবা তো হামিদ গে খিয়াল কি
1: হালো গন্ডো গে খিয়াল কি বিদেশি আঙ্কলা গিনেবিজে
0: গিনেবিজে দত
1: লাবা রাষ্ট্রে সে মহার মা গিনে यार আহার মে यार আহার মে কে মি হক আনে হে বার ওয়াজে ফাই বে আনে মাসে কতে সানে কত ক নুলি বে দেখ হস বের মি হু দেশ মি হন্না একু গণেশ গে এতকলা গে গে আন মি তান্তা দাসে কো বে এতা বায়ানুগা মি হু গেন নানি
0: কমেস মি মাসিকে তেরিন এবা মা গিনা বে দে মি নো জুয়ানু নাই ফুরসত নু দে বেনি বা
1: ঠিক আছে
0: জুয়ানু না রাশু গে জুয়ানু নাই ফুরসত নু দে বেনি বা রাশু
1: লাব রাশু জুয়ানু না বার মাদু সুজ্জে কা লিবে হুম হুম এই মিসাল কা নিহার আলো নিহার মিসাল কা আলো গন্ড গোতি মাসকে ছানে নাগা আছে না বা আলো গন্ড গে চিমা গে বিহা কুহরে দি আই চিমা গে ফরে হরে দি আই এগো মিগত কানে কো গেলে এ রিচা বালাগে গুড়িয়া কামে স্কুলন জে এগে মা তাঁকলে আনে লাসে সোয়ান তা
0: লাসে ফরাঙ্গল কুরআন দেতো আ
1: লা লা বরাঙ্গল কুরআন লা এমি হন নাকি কংক্রিট সালা রুগা দেন হিও এ বিয়ে বালানে যারো কংক্রিট সালা সিমেন্টে সমা అంటే అలగొండ మేము అలాని అంటే మీ కొంకురేటర్ అంటే హతర్ బ్యాక్ వేద్దా ఏమేమి అలాని చిన్ బ్యాక్ వేద్దా దే బ్యాక్
0: వేద్దా
1: ఎంగ వాడి కొద్దిగా అలగొండ మీ మాలి వేరి మీ హేవెస్ కేపడు గెలి
0: కొదటి కూడా కొద్ది అవ్వని దత్తో ఏం అది
1: మేము
0: హామీ వరకు గిన వాహక దక్కి దత్తో మా అవు మీ మా మీ ఇలా బదులుకోలేమా తో మీ కొలుగా అడుగుమెన్న ఇలావే హోదే నులేవునే
1: కాందునారాణ
0: మద్దతో కాందు అరాఫ్ తో హురి మీరే తికోలా హందు అరు దేతో హందు ఫెనే హందు ఫెనే హే మీరే స్టూడియో గమ్మితివి
1: మీరే
0: లవ జహమా అదో కొంబెక్ తో హాస కురాని
1: ఏమని
0: హామీ ద్వారా బాగా చెల్లి కదే మాకు ఎలా

আমলটা কবুল করে এবং বিনা বেফাওয়ানি ইখলাসের কামা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবিয়্যায়ং আঙ্গওয়া ফাওয়ানি আলকান তাহুকা ইখলাসের উমা উম্মতং ইখলাসের